0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি।
1: এই জানকারি NTEP পর দিয়ে আছে।
2: Hello Nagaland, the first phase of the census is here. From June 16 to 30, visit se.census.gov.in to complete your self-enumeration online. Make sure your household is counted. Your participation supports better planning and development for our future. Our census, our development.

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদত দিয়ে আছে। বিপি লাগা কোনবা সবাল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি।
1: জানকারী এম টি ই পি বার দিয়েছে।

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবল মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সবাল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি।
1: হয় লিষ্টেনার্ছ, আপুনি গান এতিয়া শুনিব, আপুনি গান এখিনি এফএম লগা শ্ব' আৰু এতিয়া আছে মৰ্ণিং মৰ্ণিং, আপুনি গান ফোন ইন প্ৰগ্ৰাম আছে। আপুনি গান ৰিকুৱেষ্ট ডেডিকেশ্যন কৰিবলৈ মন যায় লৈ নম্বৰ আছে 0370224303 আপুনি গান ফোন লগাই দিবি আৰু আপুনি গান কল কৰিবি। তো এনা পুৰণা মই আনিকিলো শ্ব'টো এনজয় কৰিব আৰু এনা কৰি কিনে আপুনি গান কল আহিছে। তো য়েছ, ফাৰ্ষ্ট কলাৰ কোন আছে চাব। Hello, good morning.
2: Hello.
1: Good morning.
2: Hello, my name is Kora.
1: Could you work with me?
2: I'm from Azam.
1: Achha, kine ka se morning, morning.
2: Hi.
1: Oh, achi kila gana bachai diwa na apni gane?
2: So, Dabang film asa ni
1: ka? Dabang?
2: Dabang.
1: Oh, do Salman Khan langa?
2: মুভিৰ
1: নাম শুনা নাই, এবাৰ কৈ দিব আৰু
2: এবাৰ।
1: ও শগুন, শগুন কোয়াস নাকি না?
2: শগুন, শগুন, শগুন।
1: ওকে, আচ্ছা, ওকে, দেখ বড়ে।
2: ও আসামিস তো কোন একটা প্রতিজ্ঞা।
1: আচ্ছা আচ্ছা, এই তো 1991 লাগা মুভি আছে।
2: অক্ষয় কুমার লাগা পয়লা সিনেমা আছে।
1: আচ্ছা, ওকে, দেখ বড়ে। আচ্ছা আচ্ছা, গানার নাম আছে তেরি বাহু মে মেরে নিন চুরা কে। আচ্ছা, তেরে বাহু মে জিনা হ্যাঁ। আচ্ছা, ডেডিকেশন আছে না? নাই
2: আছে স্যার। ঝাড়খণ্ড মুন্ডা, সুনিতা বসুমতারী, অঞ্জলি বসুমতারী, সীতারি রংপা, বিমল বসুমতারী, সব বিমানজন হয়ে আছে, সব পেশনারের লগতে আছে না স্যার।
1: আচ্ছা, তো বেশি থ্যাংকস আপনি ফোন করে দেখানে। আচ্ছা, শুনি কিনা এনজয় করবি তাই। আচ্ছা, তো বাই। হয় লিষ্টেনার্ছ, যেটা দেখিছে মই আমাৰ ফাৰ্ষ্ট কলাৰ আৰু তাই কানা সুধিবলৈ মন যাছে ফ্ৰম দ্য মুভি শগুন আৰু গানাৰ নাম আছে তেৰি বাহু মে জিনা হে। তো আপুনি এমনি আপুনি ছং ৰিকুৱেষ্ট ডেডিকেট কৰিবলৈ মন যাইছিলে ফটাফট 0370224303 ডায়েল কৰি কিনে আপুনি এলা ডেডিকেশ্যন মোকে কৈ দিবি, মই পাৰে তাক বিচাৰি কিনে বুজাই দিব।

0: हेलो
1: हेलो
0: हेलो, गुड मॉर्निंग।
1: गुड मॉर्निंग सर।
0: हाँ, कौन कौन बात कर रही है?
1: मैं अमोल बस में तारीख से सर।
0: अरे अमोल, किना किना का से अजी तो?
1: अजी तो बाल से पानी भी गिरी है।
0: अरे तो लो अजी तो मस्ती ना।
1: हाय हाय हाय।
0: अरे चा चा सा खाई से बात साथ
1: बात तो भी खाना है अलग किसी पे कभी 11 बजे आता थे।
0: अच्छा अच्छा, अलग भी मॉर्निंग तक क्यों तो खाई से ना। আচ্ছা, আর আজি আজি তো গড়ে বুয়োলা পানি গিরেছে। আচ্ছা, আর আজি কি গানা বাজাই দিব আপনি? গানে
1: রান রান ফিল্ম করা গানা শুনিব।
0: আর ইউ এন হব নাকি? না। আচ্ছা, গানার নাম কি? ও চেন হো চে সুনু নিগম না অবস্থে না। আপনি গানা গুরু জানে নাই? আমি জানি তো জানিব। গানা গুরু বলে জানে
1: গানা করি বলে বেশি নজানো হ
0: না। মানে অল্প সুধিবলে মন যায় আপনি আওয়াজ গানালা। চলো চলো। আরে একদম ভাল অমল, এনেকাই খুশি বা বুঝি থাকিবি আনিবি। আর তো
1: কিছুমান ছাত্রী লগা নাম দি কবলে থাকি আছে।
0: চলো চলো কবি।
1: সবসে পেলে হামারে তানসি জয়ন্তী কে ডেডিকেট রয়েগা মহারাষ্ট্র কে, আর ভগবান সিং শর্মার, রমেশ প্রজাপতি, রাকেশ, আর পুরন বর্মা, গোল্ডি রাম নরেশ, আর অবিনাশ সৈনি, আর আমার দোস্ত ভাইকন মুন্ডা, বিমল বসুমতারি, রমেশ পত্র, কেবেন্দ্র রংপি, রকবুল মেখা, আরবি প্রিয়া গুরুং থেকে আছে, সুনিতা বসুমতারি, অঞ্জলি বসুমতারি, রাস্মিতা বসুমতারি, আর দিল্লি প্রা ধরমবীর, আর সুনীল ঝা, কেশরি সিং রাজপুত, আর শিবা লোহার, সব প্রতিষ্ঠান শুনব।
0: আচ্ছা, আপনি সত্যি ইমান বেশি নাম যা থাকি কিনা কুই দেওয়া বেশি ভাল, আর আপনি গানাবে ইমান ভাল করে দিছে, তো বেশি থ্যাংকস অমল। তো এনেকাই শুনি থাকিবি দে এফএম।
1: হয় হয়, থ্যাংক ইউ।
0: মই আপনি গানা বাজাই দিব, আপনি শুনি বহি কিনা একদম ভাল শুনি কিনা এনজয় করবি। না।

Itubra ami kan la kau di modu tipu paraya ikta tak yasek. Aku ikta do ice creams, nulibi yogurt, jams, chilies, sauces, pickle. Itu kisman ami kan kau di. Udai kai dek yalaga saman posto bilak tibi. Itu stevia yalaga herb tu haligana panai sikule. Itubra kau di modu tipu paraya ikta tak yasek. Itu iklan hoi. Ami kan kaya laga kisman jis kan panai cakes. Biscuit, pastries, pies, or dessert. Itu kan panah home ini. Stevia laga pata tu loy gana julai dage. Aro tu serado thaki ase chewing gum di sini ada toothpaste, mouthwash. Ami kan udah julai dage. Mitha ikta lagi ya. Nuli bi ikta lag kun pal ikta lagi cai. Udu hille stevia laga pata haligena panah kan bilake. Ami kan taste kurbo paraya. Itu ikta thaki ase. Ahi gana ida stevia. Itu medicinal value nishina amikan kiki di chulai itu sali mani amikan hypertension treatment itu substitute to agree kata ki ase hypertension homoi de itu stevia laga pata do loi gana chulao par hese dusra ekta do thaki ase blood pressure control amikan pressure kideba down hui jai nilibe kideba pishi uthi jai itu control kuri gana rakhi bani mide stevia itu bra pari ase koe aro ekta to thaki ase source of antioxidant koi thaki tari bi modot korobule pare ekta thaki ase aro antitoxic ki koi ami kan tat te kisman bikhai jai noli bi tat bia hua aro tat laga problems bi bishi thiki bai idu homoi te bi stevia idu bra ekta tawai nishina ami kan laga kaori modot te buli pare idu koi ase aro anti obesity nuli bi weight loss kurabuni midi bi stevia bra modu kuria kui ase mane ami kan kunba mana do kau pishi morti hoi jai mosto hoi jai aro tar laga ojon pishi hoi jai idu kom de kurabuni midi bi stevia laga pata bra dawai nishina modu kurbu pare itu kui ase aro pill aro capsule nishina idu ami kan utai bokti haligana bi chipi thaki bole pare ase aro itu bra ami kan laga test improve credibility itu bikta thaki ase itu stevia laga kheti kam korbo karne saile mani tropical nolibi sub tropical conditions itu jaga kante palbra korbo pare ase stevia do asol tar laga pata itu he loigana chulai itu nimide relative humidity 65 pralina 80% thakya jaga bilakangi palbra stevia laga pata do grow korbo pare ase aro stevia asol pal kurgena ketigam korbo pare do hoile sandy loam mati kundu ph laga range 5.0 bra lina 7.5 iman tak thaki ase itu jaga bilakange itu laga pata stevia laga pata do pal labo pare ase aro itu ketigam korbo nimide olop gorom nilibi kam mari thaki laga jaga itu bilak jaga de pal bra olabo pare ki jaga hoile bi pani laga rasta tik tak thagi shugile drainage system do phal thagi she noli bi pani patarbra lagi anishina tibo parisugile tari bi phal bra olabo pare ya koi ase aso grena stevia idu kiti kam suru kre do tar laga pichen idu lugena suru kre dage tade tar laga suckers kan olai jai mani kas nutun do aku olai jagena churi idu bra kas to aku pishi ulai gana itu laki di kam tu kuri dage khale ekta kas jaga di lagai shi kulibi itu bra tangwar punch kuri gana itu la pata do uthibu pare ase kindo amigan chani buli torgra ekta do hile tar laga kas ekta ropai gana pishi tangwar punches hui jai shi kulibi kas ti tawai thake bila kom di hui jai itu nimide kiti kam kure manukan bra cutting itu bi dibuli pare ya ekta thake ase jane manubra paichan kre laga hisab te idu stevia laga pata de 7.34% ribosite itu thage buli lagia koi ase aro stevioside itu du hile 5.78% iman thage buli lagia koi ase mani amigan tar laga punch tu kinika halka rakhe itu hisab te tawai do thik pabuli pareya itu buji bai ase itu stevia kitikam korebo karne nursery poila do hile
তাদিপরা শুরু করে মাটি পালপরা চতন করে পশে তার লাগা পিছন কুটি এই আমি গান দিয়ারি করে লাগা মাটি দিয়ে ফেলাব তাদিপরা হে গাছ তো ছোট ওলাই কেন থাকিয়া এই কারণ লয়ে কেন আসল খেতে দিয়ে জায়গা রোব বলে দরকার লাগিয়া এই একটা থাকি আছে এই সময় চাইলে মানে জানুয়ারিপরা লয়ে কেন মার্চ মহিনা এই সময় দিয়ে নার্সারি নলিবে তার খেতে শুরু করে কাম তো করে থাকে আর তার জার্মিনেশন করে পাতা ওলাতে হইলে সাত দিনপর লেগে না দশ দিন লাগা ভিতরে পাতা তো ওলাই যায় আর এই ওলা তো আমি কারণ খেতে বাগান মাটি ঠিকঠাক না থাকলে বি প্লাস্টিক ট্রে নলিবে বুটস উডেন বক্স এনেকা খান দিবি আমি কারণ নিচর চলাব নিমিতি হইলে লয়ে গা রোপাই লিবি এইটার আমি কারণকে মদত দিয়া ডর থাকি আছে আর মাটি ভাল অর্গেনিক মেনিয়ার থাকি লাগা জায়গা এই কারণ দিয়ে হলে এনে জায়গা না রোপাইছো বলিবি এই স্টিভিয়া লাগার পাতা ভাল ওলাব এই একটা থাকি আছে আসল খেতে দি লই জায়গা না রোপি কেন পাঁচ দিন না বুঝা থাক হলে ওটাই দিন লাইট ইরিগেশন মানে হালকা পানি তো মারি থাকি বলে দরকার লাগে এই কই আছে আর পাঁচ দিন পানি মারিয়া পাশে হলে তার কেটে দুই মহিনা পৌঁছে যাব আসল খেতে দি লই জায়গা না টেন টু ফিফটিন সেন্টিমিটার এই হিসাবতে জাগাটোর দি কেনা রোপাইছে বলে ভালপর ওলাব আছে এই তার কাটিং করে হলে টেন টু ফিফটিন সেন্টিমিটার হাইট তো চাই কেনা কাটে আর ফোর টু সিক্স নোটস মানে তার হাঙা ছোট ছোট যাই থাকি তো চার ডাবার লাগে না ছেদা এমান থাকি তো একেলগতে কাটি কেনা এই লাগা কামটো করে থাকে এই স্টেভিয়া খেতে কাম করে সময়তে হলে বি মেনিউরস নলে বি ফার্টিলাইজার দোকান বি লাগি যায় এই নিমিতে তার লাগিয়া নিচিনা নিউট্রিয়েন্টস পৌঁছাব নিমিতে আমি কান কাম বি দিবলে দরকার লাগে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট এই কি কারণে খেতে কান্তি কাম করে কইলে কি লাগা খেতে দিয়ে হলে বি তার লাগা ইয়েল্ডিং এই ভাল হব নিমিতে আমি কান ভাবনা নিচিনা ধরব নিমিতে কাম করে আসি বলে আমি কান বুঝিব লাগে মাটি চুদন খুঁড়া সময়তে অর্গেনিক মেনিয়ার নহলে বি মাটিতে পোক পোকাবিলাক এইটোর পৰা বিয়া নাখরব নিমিতে আর মাটি লাগা ফার্টিলিটি ভাল বানাব নিমিতে কেমিক্যাল ফার্টিলাইজার্স লাগিয়ালা হিসাবতে দিব লাগে আর অর্গেনিক মেনিয়ার এই কারণ বি দিবলে দরকার লাগে ফার্টিলাইজার লাগা টস তো হলে হান্ড্রেড পৰা লৈ না ওয়ান হান্ড্রেড টুয়েন্টি কেজি নাইট্রোজেন তো দিবলে লাগে আর ফোরটি টু ফিফটি কেজি পসফরাস এই দিয়ে আর ফিফটি টু সিক্সটি কেজি পটাশিয়াম মাটি একটা হেক্টর হিসাবতে ছুটন করে কিনা এই খেতে কাম করেছে কইলে ভাল আছে আর দোসরা একটা তো ফার্ম ইয়ার্ড মেনিয়ার মানে এই আমি কান নিজের পানা লাগা মাটি মূল এইবিলাক টুয়েন্টি পরে কিনা থার্টি টনস ইমান মাটি একটা হেক্টর লাগি আছে এই হিসাবতে তার কিমান কি কি লাগে ভাল জানকারি জানি কেনা এই খেতে কাম শুরু করেছে বলে এইটার বেশি মদত দিবলে পারে টাকা পয়সা কামাব পারে পাতা একটা টাওয়াই নিচিনা চলাব পারে লাগা থাকি আছে

0: Moving on, আমি এখান লাগা লিসনার বিমল বসুমতারি জুনাই ধিমাজি আসাম ব্রা রিকুয়েস্ট করে লাগা গীত আমি এখানে শুনি হব দিলচালি ফিল্ম কুমার সানু আর আদিত্যা নারায়ণ লাগা আছে মিউজিক দিছানু মালিক লিরিক্স জাভেদ আক্তার আর তাই গীত ডেডিকেট করে দিয়েছে আমল বসুমতারি বৈখুন মুন্ডা রমেশ পাত্র যোগেন্দ্র রম্পি রুকুবেলে মেথা শিখারি রংফার বীরেন হান্সি দেবাশিষ হাজারিকা চুবাগে জমির হিতেন্দ্র দাস হেনরিকা দিমংবি মন্দিরা অঞ্জালি বসুমতারি সুনীতা বসুমতারি প্রেমিকা দেবা আর সব লিসনার্স কানগে কুইন লিখি নাই দিয়েছে বিমল বসুমতারি শুনিবি এটা আপনি রিকুয়েস্ট করে লাগা গীত একটা মানে একটা সং থাকি আছে আর ইমান ভাল গীত একটা রিকুয়েস্ট করেছে তাই একটা মানে প্যাট্রিয়টিক মুহূর্তে থাকি আছে নাকি আমি এখান সব মিলি কিনা শুনি হব My dear friends, we know some songs entertain us while others fill our hearts with pride. And this song fills our hearts with pride.
1: Shyam, tujhe pata hai, tumhare babuji ko kabhi pyar ka paigham bhejna hi nahi aaya.
2: Kya kehti ho Shyamu ki maa?
1: Aur kya? Aapko jab bhi pyar jatana hota tha, Hindustan ka jhanda bhej dete the.
2: Maa janti ho, babuji ne sabse zyada pyar kisse kiya hai? Is mulk se. इस देश से

এতিয়া হরিব জন্দ্রা দিমং সারিহা জানকার্পি আংলং বার রিকুয়েস্ট করে লাগা গীত 2004 সাল লাগা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার রোমান্টিক ট্র্যাক আমি ঘাট শুনি হব সোনু নিগম আর আলকা ইয়াগনিক অবস্থে দিল মঙ্গে মোর ফিল্মরা মিউজিক দিছে হিমেশ রেশমিয়া লিরিক্স সমীর শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

Amikhan laga listener Nisikyo from Kohima Village. Taibar request kwe laga gira amikhan next day khuniyabo. Aro taik kwe ase days long and still working and enjoying. Kwe kina taibar likhina bata idea se. Thank you so much Nisikyo for enjoying the playlist. Aro khuni kina enjoy kwe taikwi. Jate apni hi request kwe laga gira diya se. Once upon a time in Mumbai film bra. KK aro Dominic Sirejo awaste. Music disi Pritam, lyrics Irshad Kamil. আর নীলিশ মিশ্রা আর অমিতা ভট্টাচার্য শুনে কিনা এনজয় করবো একটা সোলফুল সং

0: আমি খান লাগা লিসনার চুপা গে জামির ওংমা মকক চোংরা রিকুয়েস্ট করলাগা গীত এতিয়া আমি খান শুনি হব সিলসিলা ফিল্মরা একটা বলিউড লাগা ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক রোমান্টিক সংস আমি তা পাচ্ছেন আর লতা মঙ্গেশকর ওয়াস্তে মিউজিক দিছে শিব হারি লিরিক্স জাভেদ আক্তার আর তাই তো গীত ডেডিকেট করে দিয়েছে তাই লাগা লিসনার ফ্রেন্ডস সব আর্জেস কান গে আর তাই লাগা লিসনার ফ্রেন্ডস রুকুবলে মেথা আমল বসুমতরী আতো আর আদমান দুর্কেশ নগনপ্রী বাইখুন মুন্দার রমেশ পাত্র যোগেন্দ্র রম্পি প্রেম হানসিং অখুজো আতুলি লিভি ডক্টর জুবেন লন্ডি প্রেম পেমাল বসুমতরী সুনীতা বসুমতরী অঞ্জালি বসুমতরী আর বনাম বেবী কুইনা লিখি না পতাই দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ডেডিকেটিং দ্য সং টু অল দি আর্জেস আমি এখন সব লিখি না শুনি হব সিলসিলা ফিল্মরা
1: मैं और मेरी तन्हाई अक्सर ये बातें करते हैं तुम होती तो कैसा होता तुम ये कहती तुम वो कहती तुम इस बात पे हैरान होती तुम उस बात पे कितनी हंसती तुम होती तो ऐसा होता तुम होती तो वैसा होता मैं और मेरी तन्हाई अक्सर ये बातें करते हैं।

Well, my dear friends, আপনি কাছে বিটিউন ইন ক্রিকেট আছে আকাশবাণী কোহিমা এফ এম ট্রাগবান 103 MHz তে আজি এস এম এস রিকুয়েস্ট নিফিল্ম সংস প্রোগ্রাম আপনি খান লাগা হোস্ট আর দোস্ত আর জে তমজন লগতে ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ডস আজি দলে আপনি কানে পানাই দিয়ে লাগা একটা প্লে লিস্ট শুনি কিনা যাই আছে আর মই উমেদ করে আছে আমি খান লাগা লিসনার্স কান এটা কোন কোন টিউন ইন ক্রিকেট আছে আপনি কাছে সব শুনি কিনা এনজয় করে থাকি আছে যদি আপনি খান বি ইয়াতে হিসা লোব মন আছে বলে আপনি খান লাগা ফেভারিট সং ইয়াতে মাঙিব পারিব ফোন নম্বর আছে 9436805333 আর একবার ফোন নম্বর গুই দিয়ে আছে 9436805333 তাদের এফ এম স্পেস এইচ টাইপ করে কিনা আপনি লাগা মেসেজ লিখি না পাতাই দিবি My dear friends, moving on to the next track, আমি কান হি নিমাদি বয় আর নিমাদি গার্ল তাই দুজনে রিকুয়েস্ট করে লাগা গীত আমি কান শুনি হব 1991 সাল লাগা একটা ব্লকবাস্টার ফিল্ম সাজানব্রা অনুরাধা পুরবাল অবস্থায় মিউজিক দিছে নাদিম আর শ্রবণ লিরিক্স সমীর শুনি কিনা এনজয় করবি

আমি খালাগার লিসনার দুর্গেশ নাগানপুরি রাধেশ্যাম নাগানপুরি বন্দনা ভাবনা বিন্তু গুলু কুসুমবাই বাপু দিব্যাংশ সুরজ কুমার দাকসে গ্রাম জসপদি ডিস্ট্রিক্ট গান্তুবা মাথে ব্রিটিশ পর রিকুয়েস্ট কলকা গীত আমি কান শুনি হব লতা মঙ্গেশকর আর সুরেশ অবস্থে একদম মেমোরেবল ড্রামাটিক সং হেনা ফিল্মরা শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

আমি খান লাগা লিসনার ব্রেমিকা দেবা ফ্রম সারিয়াজান কার্পি আংলং দাহি রিকুয়েস্ট করে লাগা গীত আমি খান শুনি আব লুখা জুপি ফিল্মরা আখিল দানি ভানুশালী গোয়া গীত আর খারজ মিউজিক দিছে অভিজিৎ ভাখানি লিরিক্স কুণাল ভার্মা শুনি কিনা এনজয় করবি আর তাই সব লিসনার্স কান গিয়ে ডেডিকেট করে দিবি কয়ে কিনা লিখি না পতাই দিয়েছে সব লিসনার্স কান গিয়ে ডেডিকেট করে দিয়েছে।

Well, my dear friends, আমি খানি একদম রোমান্টিক নোট দেই আমি খালি নাগা রিকুয়েস্ট ইন দ্য ফিল্ম সংস প্রোগ্রাম এস এম এস রিকুয়েস্ট ইন দ্য ফিল্ম সংস প্রোগ্রাম এতে শেষ করে দিয়ে হব নেক্সট গীত ইয়াতে আৰু লাস্ট গীত আমি খান শুনি হব তামাশা ফিল্ম রা হালকা ইয়াকনিক আৰু অরিজিৎ সিং অবস্থে মিউজিক দিছে এ আর রহমান লিরিক্স ইরশাদ কামিল আৰু এইটো গীত কাৰণে রিকুয়েস্ট কৰি কিনা লিখিছে এন থালিলা জমিয়ার মুকক চং উমা পৰা তো মাই ডিয়ার ফ্রেন্ডস সব লিসনার্স কারণে তাই ডেডিকেট করে দিয়েছে আমি খান সব মিলে কিনা শুনি হব আর থ্যাংক ইউ সো মাচ আপনি খান কোন কোন ইয়াতে হিসালুসে আপনি খান সবকে বেশি খুশি বা জানাই দিয়েছে আপনি খান বেশি মানুষ খান লাগা মেসেজেস তো মই লব পারা নাই কিন্তু মানে আপনি খান সবই জানি আছে টাইম কম দি থাকি আছে আর মই উমিদ করে আছে লিসনার্স খান লাগা আলাগ আলাগ সংস রিকুয়েস্ট খান শুনি কিনা আপনি খান সবই এনজয় করে থাকিব তো মাই ডিয়ার ফ্রেন্ডস ইয়াতে লাস্ট গীত শুনি হব এই ভিতরে আপনি খান শুনি হব 7:10 হলে নাগামিস্ট রিজনাল খবর তো হনিকিনা এনজয় গ্রুবি দমাশা ফিল্মরা

0: নাফিট লাগা অকশন পোর্টাল আছে এইটো নাই দিল্লী লাখ করিয়া সময় এইটু কে শ্রী শর্মা কে কি প্রকিউমেন্ট কিষাণ খান বা সিথা রাখি গা মিনিমাম সাপোর্ট প্রাইস লাগা লাভরা কিষাণ খান লগতে বুঝাই দি বলে লাগে
1: In the next 2 years, the Ministry of Cooperation will ensure that not a single grain of pulses procured by NCCF and NAFED is sourced through traders. Instead, all procurement will be made directly from farmers, ensuring that the profits reach the farmers. We have built the infrastructure. NAFED is no longer limited to the purchase of agricultural products. NAFED has done a very good job in the past 3 years, and because of this, NAFED's popularity has increased and the profit has also increased.
2: NAFED ki প্রাসঙ্গিকতা ভি বড়ি হে অর মুনাফা ভি বড়া হে
0: আফসারে শ্রী শাবরা কিছুমান দরকার ডিজিটাল আর নাফিট লাগা ফার্মার সেন্ট্রিক ইনসেন্টিভ টু নাফিট কালিয়ান স্কলারশিপ টু কিষাণ লাগা বাচাখান কারণে আর দৃষ্টি পোর্টাল টু পালসেস আর অয়েল সিড লাগা ইনভেন্টরি ম্যানেজমেন্ট কারণে মিলাই কিনে লাখো করে দিছে ইন্টারন্যাশনাল অলিম্পিক দিন তো আজ পুরা দুনিয়ারে মানাইছে ইদু দিন তো হতাই সাল মানাই গিনা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি লাগা ফাউন্ডিং 1894 কমেমোরেট করে মডার্ন অলিম্পিক গেমস ওয়াপাস জারি রাখি আছে অকেশন দি চিফ মিনিষ্টার নি পিউরিও পরা কৈছে কি স্পোর্টস পরা মন উঠাই দি কিনা মিলা জোড়া রাখিয়া আর সুবিধা কান বানাই দি আছে একটু সোশ্যাল মিডিয়া পোস্ট টিটার পরা কৈছে কি স্পোর্টস পরা ভ্যালুস কান ডেডিকেশন মন দিয়া টিম ওয়ার্ক আর ফেয়ার প্লে টু লোকাল প্লে কারণরা লইগেনা গ্লোবাল স্টেজ তাক শিখাই দি আছে গ্রিটিংস জানাই গেনা শ্রী রিওপ্রা স্পোর্টসম্যানশিপ লাগা আত্মা আর স্পোর্টস লাগা খুশি দো মানা বলে কয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক দিন মানাই লাগা ভাগ হিসাবে নাগাল্যান্ড অলিম্পিক অ্যাসোসিয়েশন বা নাগাল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন আর এইটো লাগা এফিলিয়েটেড অ্যাসোসিয়েশনস লগত মিলাই কিনা একটা স্টেট ওয়াইড ট্রি প্লান্টেশন ড্রাইভ তো আজি রাখি কিনা এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি দিয়ে একই কমিটমেন্ট রাখিয়া দেখাইছে সব মিলাই কিনা 2036 স্যাপলিংস তো নাগাল্যান্ডে থিম মুভ ইন্সপায়ার টুগেদার নিজে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন লাগা প্রোগ্রাম আর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি লাগা অলিম্পিক ফরেস্ট ইনিশিয়েটিভ লগত মিলাই কিনা রাখিছে স্পোর্টস অ্যাসোসিয়েশনস এথলিটস অফিসিয়ালস ভলেন্টিয়ার্স আর কমিউনিটি মেম্বার্স পর ড্রাইভ টি ভাগ লয়েছে আর নাগাল্যান্ড পর একটা ওপেন রিক্রুটমেন্ট র্যালি টু ইন্ডিয়ান এয়ারফোর্স লাগা আগ্নিবীর বায়ু স্কিম কারণে সেপ্টেম্বর দিয়ে রাখি কিনা দশ সাল দিয়ে স্টেটে এইটু নিচিনা সবচেয়ে পহলাবার রিক্রুটমেন্ট ড্রাইভ রাখি বলে আছে স্পেশাল সেক্রেটারি হোম ব্রা একটা মিটিং কোহিমা দিয়ে ঈদ মাহিনা আগতে চেয়ার করিয়া সময় ফেসলা দু বানাইছে রেলিটো মোটা আর মহিলা ক্যান্ডিডেটস কারণে আগ্নিবীয় বায়ু নন টেকনিক্যাল ক্যাটেগরি নিজেদে খোলা হব আর নাগাল্যান্ড আর্মড পুলিশ ট্রেনিং সেন্টার চুমুকটি মাতি রাখিবলে আছে ইন্ডিয়ান এয়ারফোর্স পর রিক্রুটমেন্ট নোটিফিকেশন লগত এলিজিবিলিটি আর কোয়ালিফিকেশন ডিটেলস কানো রেলি হবলে 45 দিন আগে ইস্যু করে কিনা স্টেটটি ইচ্ছা থাকি ক্যান্ডিডেটস মাজুদ জানানি দি কিনা ভাগ লবলে দিব আছে খবর সৃষ্টি হেডলাইন্স দুবারা জানাই আছে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর পদ্মা অ্যাওয়ার্ডস তো সেকেন্ড সিভিল ইনভেস্টিগেশন সেরেমনিটি প্রেজেন্ট করেছে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বা কৈছে কি নেশন ফার্স্ট লাগা প্রিন্সিপাল বা ইন্ডিয়া লাগা বদলাভ টি তাকত করে দিয়ে আছে তিনি ইউনিয়ন নাগাল্যান্ড বা সবচেয়ে পহলা অ্যানুয়াল জেনারেল সেশন রাখিছে আর নাগাল্যান্ড বা পুরো দুনিয়ার লগতে মিলাই কেনে ইন্টারন্যাশনাল অলিম্পিক দিন মানাইছে এইটো লগত আজি সামলাগা খবর ইমান শেষ করে আছি শুনে থাকিবি আহিয়াকালি ফুজুর 7:25 মিনিটে নাগামিজ খবর আনি দিবলে আছে।

আৰ্জিত ৰঞ্জন লগতে ৰজিয়ানি দি আছে কিছুমান ডুবেটছ এণ্ড খৰেজেছ আৰু মই উমিদ কৰি আছে আপুনি খান চব্বি আজি লগা কানা শুনি কিনে এনজয় কৰি থাকিব। ৱেল আমি খান চব্বি জানি আছে 10 বজি আথাৰা আমি খান ৱৰ্ল্ড কাপ চুকুৰীয়া লগা হৈ থাকিব। তো এই দোকান গেবি ৰখি কিনে আপুনি খান চব্বি শুনি কিনে এনজয় কৰি থাকিব বুলি মই পূৰা উমিদ কৰি আছে। ইয়াতে আমি খান লগা লিষ্টনাৰ তালিলা জামিয়াৰ এণ্ড তালিলা জামিয়াৰ মোক অকচং উমাৰ পৰা কৈ আছে গুড ইভিনিং আই এম ডেন্সিং অলছো হিয়াৰ ইন মাই বেড কাঙাডাং চুঙৰ among the chong gui kina talila bra likina badai di ase good evening talila and thank you so much for writing into us itia be apni tune in kuri kina huni ase kuri kina jana idea karne bishi khushi ba janai di ase bisna to pangi bi tore bisna niche re ahi kina dance kurbi right bishi dance kurli bisna to pangi jabo anyway kangana pilar and thank you so much once again for writing into us ami khala ga listener durgesh নাকানপুরি রাজ্যশ্যাম নাকানপুরি বন্দনা ভাবনা বিন্দু গুল্লু কুসুমভাই বাবু দিব্যান সুরজ কুমার দক্সে প্রেমলাল ভার্মা নিকেশ ধর্মেন্দ্র মমতা পাই ভার্মা সুরজ ভার্মা ঋষভ খানাক আর ভাবনা ভার্মা তাকান সব্রা অল দিস গোল্ড শুক্রিয়া দিলসে কুইকিনা লিখি না বাই দিয়েছে অফকোর্স অল দিস গোল্ড এন্ড থ্যাংক ইউ সো মাচ আপনি এখানে লিখি দিয়ে কারণে সাপা স্ট্রেঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ প্রাবি লিখি দিয়েছে সুর রেডিও লিসনার্স গ্রুপ গ্রাম জসবাদী প্রাবি লিখি দিয়েছে আর জাই মাতাতি লিসনার্স গ্রুপ ওয়াও ইমান বেশি লিসনার্স গ্রুপ থেকে আছে তাই সব প্রাবি কেন শুনে কেন এনজয় করে আসুন লিখি দিয়েছে তেরে মেরে বিচ মে এই গীত বাজিয়ে দিয়ে কারণে রাধেশ্যাম নাকানপুরি আর কুসুমভাই নাকানপুরি তাই দুজন ভাই মান খুশি বা জানাই দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আর ইয়াতে কয়ে আছে গড ইজ গুড অল দ্য টাইম পুরানা গানা হইলে বি ফুটবল প্লে রুখি কিনা আপনি তাকে মিউজিক প্লে এনজয় করে আছে দে স্যার ইটস মি মনসাও কি কন ফ্রম বান্দারে মনসুখা কয়ে কিনা তাইবার লিখনা বাতাই দিয়েছে মনসাও কি কন থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন টু আস আর এই তো নিচিনা ফুটবল রুখিয়া দাম দিয়ে এই তো নিচিনা টিউন ইন করে কিনা থাকাতে কিমান বিপাল আছে আর লিখি দিয়ে কারণে বেশি খুশি বা জানাই দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর বিং কানেক্টেড টু আকাশবাণী কোহিমা এফ এম ট্রাগবান আর এই তো নিচিনা হতায় আকাশবাণী কোহিমা এফ এম ট্রাগবান শুনব কারণে বি কুই দিয়েছে তো মাই ডিয়ার ফ্রেন্ডস মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক আমি কান শুনি হব গাবি আলভেতানা গেহেনা ফিল্মরা শফাকত আমনাত আলী খান সঙ্গ মহাদেবন আর কারালিসা মন্দির আর খরস গীত আমি কান শুনি হব মিউজিক দিছে শঙ্কর ঈশান লয় লিরিক্স জাভেদ আখতার এন্ড দিস সং ইন্ট্রোডিউসড মেনি বলিউড লিসনার্স টু দ্য সোলফুল ভয়েস অফ শফকাত আমানাত আলী এন্ড বিকেম ওয়ান অফ দ্য বিগেস্ট মিউজিক্যাল হিটস অফ 2006 শুনি কিনা এনজয় করবি